ভাবি নেমি হওয়া যাচ্ছে তো দিবা দঙ্গা আগনাচ কর লস কুসেন চলা জিয়া জোর নেওয়া দবু নিয়ান চলা দিক দু নেওয়া দবু দু নেই চিয়ে শনিবার আইটবার নিজ ওয়ে খ সদা ইয়া থা খবর ডঙ্গা নিয়ান দি ফুই জিয়া জো অতে এখন টেকনিক্যালি এসিসি নিম দি দু থম ভিম জি জিয়া সো থম কনে সমসময় খন দিন চলা জি তানে কেন্দ্র জি তেনা থম কনে তো জিয়া চঙ্গু কাঠমান্ডু নগরপালিকা মেয়র বালিন নির্বাচিত জি ডঙ্গা বালিন ইয়া গো হরেক গতিবিধি মনতে ইরিতে জি গো জিয়া অপয়াব গো ঠক খান চলা জি নিয়াউনে নকশা বিপরীত দেখু গো সমালোচনা থনাবিতা নর্বিক হসপিটাল ও বানেশ্বরী অল্পাবিটা কমপ্লেক্স থয়া ঠুং গো একশিদ লুয়েমনি অথে বালিন নির্বাচিত জুই ডঙ্কা নকশা মরুগু ছে সমালোচনা থনিতা আক্রমক শৈলী অবলম্বন এনা নগরপালিকা নিহাবেচঙ্গু মহানগরী অনুসার পচাসটা থাকে ডোজর চলাইয়া ঢঙ্কু ডোজর ইয়ে করে বাল্লাকিত অথে নির্মাণ ইয়াত ছুনা সমালোচনা থুনে গুজিয়া ছেলে গুহ তর থানা সমাহার ইয়াত সিংকেত সিংকেত যক ছেলা চোটে জিয়া চঙ্গু উচিত পর্যাপ্ত তৈয়ারী বিনা যোজনা মধ্যে হে ঠিক থাকে সমালোচনা থুনে গুজিয়া এন চঙ্গু মহানগরপালিকা অথে ঠঙ্কনে নকদিন জকনা সায়াল সিং মর্জনে ছে চঙ্গু পাখা থুনে গুজিয়া যুগু ডোজর জনা ওপিন জগা ধনী মহানগরিয়া লিখিত পত্র ও নির্ণয় সুখ শ্বেত মাগ ইয়াউ খ তর লয় মাপদণ্ড মতদু ধু কথ থতে দাবি এনা ডোজর থুনি সাটকে মহানগরিয়া ঠো জায়ত কয়া সোনিগ বাসী পিনস কড়া আলোচনা ন থা ইয়ান চঙ্গু তো আলোচনা কথ ন থা নিয়া চঙ্গু তো হজ থাকে মহানগরিয়া তো ধ্যান রাখছো নিয়া জেন ইয়া মাগু তো অবশ্য না চিস ওয়েগপনি গো তো জায়ত চিস আগুথা কেউ বালেন তো গুথা চিস ধ্যান রাখছো নিয়া তো বিশেলান চুদা কাম থা বিষয় তো আছি মানে মেঘু সঙ্গীত পাখে থানা মেঘু সঙ্গীত দু গবলে কবিতা গবলে মে সবিয়া সস্তায় মসিকা বিয়াচনা দিম মিলন নেওয়ার অথে অমরাজ শর্মা ওইখানে লেচনা দিব চোষা করি চন্দ্রেশ্বর মহার্জন আইতো মে পাকিস্তান ছিল